উন্মুক্ত হব হরমুজ প্রণালী এবং ইরানকে পরমাণু অস্ত্র হাসল পাই অনুমতি দিয়াযিব না বলে সূচনা দেলে আমেরিকা রাষ্ট্রপতি এবং আইপিএল ক্রিকেটর গতকাল ম্যাচে চেন্নাই সুপার কিংস কু 7 উইকেটর পরাস্ত কলা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্চরাষ্ট্রীয় গস্তর দ্বিতীয় পর্যায়ে গতকাল বিলম্বিত রাতে নেদরল্যান্ডসে পৌঁছিছেন। ইউরোপীয় রাষ্ট্রগুলি সহ ভারতর রণনৈতিক তথা আর্থিক সম্পর্ককে অধিক সুদৃঢ় করা এই গস্তর মুখ্য উদ্দেশ্য। আমস্টারডাম বিমানবন্দরের পৌঁছিবা পরে সেখানকার বৈদেশিক মন্ত্রী টম বেরেন্ডেসন শ্রী মোদীকে স্বাগত করেছিলেন। হেগ্রে এক হোটেলে শ্রী মোদীকে প্রবাসী ভারতীয় সাংস্কৃতিক এবং সঙ্গীত প্রদর্শন মাধ্যমে ভব্য স্বাগত করেছিলেন। গস্ত অবসরের শ্রী মোদী তাঁর প্রতিপক্ষ রব ডেটেনক সহ দ্বিপাক্ষিক আলোচনা করবে। নেদরল্যান্ডসর রাজা এবং রাণীকে মধ্যে শ্রী মোদী সাক্ষাৎ করার কার্যসূচী রয়েছে। নিকটরে হয়েছিবা ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য চুক্তিনামা পরে শ্রী মোদীকর এই গস্ত ইউরোপ সংঘ সহ সম্পর্ককে অধিক সুদৃঢ় করব বলে আশা করা যাচ্ছে। সেখানকার প্রবাসী ভারতীয় সম্প্রদায়ক শ্রী মোদী আজ সম্বোধন করা সহ প্রমুখ ডচ কোম্পানির মুখ্য কার্যনির্বাহী অধিকারী সহ সাক্ষাৎ আলোচনা করবে। সেমিকন্ডক্টর চিপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কতক চুক্তি স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য দৃষ্টিকোণর নেদরল্যান্ডস হচ্ছে ভারতের এক প্রমুখ অর্থনৈতিক অংশীদার। ভারতের রপ্তানি এবং নিবেশ ক্ষেত্রে নেদরল্যান্ডসর প্রমুখ ভূমিকা রয়েছে। জল পরিচালনা, নবীকরণীয় শক্তি, সবুজ হাইড্রোজেন অর্থনীতি, কৃষি প্রযুক্তিবিদ্যা এবং স্বাস্থ্য ক্ষেত্রে উভয় দেশ মধ্যে সুদৃঢ় দ্বিপাক্ষিক সহভাগিতা রয়েছে। সংযুক্ত আরব এমিরেটস গস্ত শেষ করে শ্রী মোদী নেদরল্যান্ডসে পৌঁছিছেন্তি। গস্তর তৃতীয় পর্যায়ে শ্রী মোদী নেদরল্যান্ডসরু আজ সুইডেনর গোথেনবর্গ যাত্রা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বে 2047 সুদ্ধা নিশামুক্ত ভারত গঠনর লক্ষ্য ধার্য করা যাইছি বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি। নয়াদিল্লিরে গতকালি আরএন কাও স্মারকী বক্তৃতা প্রদান করে শ্রী শাহ কহিছন্তি, ভারতীয় সুরক্ষা সংস্থাগুড়িক নিশাদ্রব্য কারবার এবং প্রতিহত করিবা পাই এক রোডম্যাপ প্রস্তুত করিছন্তি। নিশাদ্রব্য চালন আইন শৃঙ্খলা সমস্যা সৃষ্টি করা সহ সমাজ এবং ভবিষ্যৎ পিঢ়ি উপরে দীর্ঘকালীন প্রভাব পকাই থাকে। নিশাদ্রব্য কারবার প্রতি ভারতর শূন্য সহনশীলতা নীতি সম্পর্কের আলোকপাত করে শ্রী শাহ কহিছন্তি, এ ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। নিশাদ্রব্য কারবার জনিত অর্থক আতঙ্কবাদী এবং অপরাধ কার্যকলাপের বিনিযোগ করা যাচ্ছে বলে শ্রী শাহ কহিছন্তি। রামেশ্বরনাথ কাউঙ্ক স্মৃতিরে 2007 আরএন কাউ স্মারকী বক্তৃতা প্রতিষ্ঠা করা যাইথিলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সিকিম গস্তরে যাবে। উপরাষ্ট্রপতি ভাবে দায়িত্ব গ্রহণ করিবা পরে এহা তাঙ্কর প্রথম সিকিম গস্ত। সিকিম রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন অবসরে উপরাষ্ট্রপতি গ্যাংটকঠারে এক সমারোহে যোগ দেবে। রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাং এবং কেন্দ্র উত্তর পূর্ব ক্ষেত্র বিকাশ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখ এই সমারোহে যোগ দেবে। সিকিম আজ প্রতিষ্ঠা দিবস পালন করুছি। 1975 ভারতের 22তম রাজ্য ভাবে এ মান্যতা লাভ করেছিলা। লোকসভা বাচস্পতি ওম বিড়লা মহিলা সশক্তিকরণ কমিটি গঠন করেছন্তি। লোকসভায় বিজেপি সদস্য ডক্টর ডগুবতী পুরন্দেশ্বরীঙ্ক অধ্যক্ষতায় এই কমিটি গঠন করা যাইছি। এতে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 সদস্য রয়েছেন। প্রমুখ সদস্যঙ্ক মধ্যে লোকসভার হেমামালিনী, হরসিমরত কৌর, বাদল এবং ইকরা চৌধুরী প্রমুখ রয়েছে বেড়ে রাজ্যসভার সুধামূর্তি, পিটি উষা এবং স্বাতী মালিওয়াল প্রমুখ অন্তর্ভুক্ত অছন্তি। পেট্রোল রপ্তানি উপরে সরকার লিটর পিছা 3 টাকা অতিরিক্ত শুল্ক লাগু করেছেন্তি। অর্থ মন্ত্রণালয় দ্বারা গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা যাইছি। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিজেল রপ্তানি উপরে অতিরিক্ত উৎপাদ শুল্ক 23 টাকার 16.50 হ্রাস করা যাইছি। বিমান টর্বাইন ইঞ্জিন তৈল উপরে মধ্যে অতিরিক্ত উৎপাদ শুল্ক 33 টাকার 16 টাকা হ্রাস করা যাইছি। সংশোধিত দর আজিঠার লাগু হওয়া সহ 15 দিন পর্যন্ত বলবত্তর রহিব বলে বিজ্ঞপ্তি কুহযাইছি। তবে ঘরোই ব্যবহার পেট্রোল ও ডিজেল উপরে বর্তমান জারি রয়েছে উৎপাদ শুল্কে কোণী পরিবর্তন করা যাই না। আপনার সম্বাদ শুণুছেন আকাশবাণী। হরমুজ প্রণালী উন্মুক্ত করা যাবে এবং ইরানকে পরমাণু অস্ত্র হাসল পাই অনুমতি প্রদান করা যাবে না বলে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কহিছন্তি। এক টেলিভিশন সাক্ষাৎকারে শ্রী ট্রম্প পশ্চিম এশিয়া সংকট পরিস্থিতি মধ্যে আমেরিকা গ্রহণ করে পদক্ষেপ সঠিক বলে স্পষ্ট করেছেন। আমেরিকা এবং ইরান মধ্যে চাল

0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আরম্ভ করছো কার্যক্রম চির সবুজ আজ এতে শুণন্তু কতটি পল্লী গীত শিল্পী স্বয়ংপ্রভা মিশ্র প্রথমে শিল্পীঙ্ক কণ্ঠরে অন্তর্যামী মিশ্রঙ্ক রচনা

0: শ্রোতাবন্ধু, শান্তিপূর্ণ সহাবস্থান যুব সমাজকে প্রথমে মানসিক শান্তি দিয়ে থাকে। আজির যুবপিঢ়ি অনেক প্রকারের চাপে জীবন বিতাউছন্তি। পাঠপড়ার চাপ, ক্যারিয়রের চিন্তা, প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব এবং সম্পর্কর জটিলতা যুবমানঙ্কর মনকু বেশ অশান্ত করে দেউছি। যে সমাজের ঘৃণা, হিংসা ও অসহিষ্ণুতা থাকে, সেখানে যুবমানঙ্ক মনরে ভয় ও অসুরক্ষা জন্ম নেই থাকে। কিন্তু যেউঠারে শান্তি, সম্মান ও ভালো পাইবা রহিথাই, সেঠারে যুবমানে নিজকু সুরক্ষিত ও স্বাধীন ভাবে অনুভব করন্তি। আও আপন মানে জানন্তি কি শ্রোতা বন্ধু, এই পরিবেশ সেমানকু সকারাত্মক চিন্তাধারা দেইথায় এবং নিজ জীবনের আগকু বড়িবাকু এক প্রেরণা যোগাইথায়।
1: শান্তিপূর্ণ সহবস্থান হেউছি যুবমানঙ্ক মধ্যে সহযোগ এই একতা ভাবনা ধীরে ধীরে বড়াই থাকে। আজির যুগরে সফলতা কেবল একাকী চেষ্টার সম্ভব নহে যুববন্ধু, দলীয় কাম দরকার, মানে কহিবাকু গলে ইউনিটি দরকার। সমস্তঙ্ক ভিতরে সমন্বয় ও পরস্পর সহযোগ দ্বারা এক বড় অসফল কামরে বি আমি সফলতা পাইপারিবা। যদি আম যুবমানে ভিন্ন ধর্ম, ভাষা, জাতি ও সংস্কৃতির লোকঙ্ক সহিত মিলিমিশি কাম করিবাকু শিখিবে না, তেবে সেমানঙ্ক মধ্যে চিন্তাধারা বি ধীরে ধীরে বিস্তৃত হব। সেমানে নূয়া ধারণা, নূয়া সংস্কৃতি ও নূয়া অনুভবরু কিছু না কিছু শিখিপারিবে। এহা সেমানঙ্ক ব্যক্তিত্বকু অধিক সমৃদ্ধ মধ্যে করিব।
0: ঠিক কথা কহিল ক্ষণপ্রভা। যুব সমাজ পাই শান্তির আউ গোটে বড় লাভ হেউছি শিক্ষার উন্নতি। হ্যাঁ শ্রোতা বন্ধু, যে সমাজরে হিংসা ও অশান্তি রহে, সেঠারে শিক্ষার পরিবেশ সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায়। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ঝগড়া, রাজনৈতিক হিংসা ও অসহিষ্ণুতা শিক্ষাকে বেশ প্রভাবিত করে থাকে। কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ যুবমানঙ্কু ভালোভাবে পাঠ পড়িবা, নূয়া কথা কিছু শিখিবা এবং নিজের প্রতিভাকে বিকশিত করিবার সুযোগ দেই থাকে। শান্তি থিলে শিক্ষা ফুল পরি ফুটি উঠে এবং শিক্ষিত যুবপিঢ়ি দেশকু আগকু নিয়ে যায়।
1: একদম ঠিক কহিলে সিপ্রা। শান্তিপূর্ণ সহবস্থান আম যুবমানঙ্কু নৈতিক মূল্যবোধ মধ্যে শিখাই থাকে। এহা সেমানঙ্ক মনরে মানবতা, দয়া, সহনশীলতা ও সম্মানর ভাবনাকু সৃষ্টি করে। যুবমানে যদি ছোট বেলু রু অন্যমানঙ্কু সম্মান দেবা, সহযোগ করিবা ও ভালো পাইবা শিখিবে, তেবে না সেমানে যাই গোটে ভালো নাগরিক হয়ে পারিবে। এই মূল্যবোধকু সেমানঙ্কু ভবিষ্যতে এক দায়িত্বশীল নেতা, শিক্ষক, অধিকারী ও সমাজসেবী হেবারে সাহায্য করিব।
0: যুববন্ধু, আজির ডিজিটাল যুগরে সোশ্যাল মিডিয়া যুবমানঙ্ক জীবনরে এক বড় অংশ পালটিছি। সোশ্যাল মিডিয়া মাধ্যমে অনেক সময়রে ঘৃণা, ভালো সূচনা ও অসহিষ্ণুতা প্রসার হয়ে থাকে। যদি যুবমানে শান্তিপূর্ণ সহবস্থানরে মূল্য বুঝিপারিবে, তেবে সেমানে সোশ্যাল মিডিয়াকু ঘৃণা প্রসার পাই নুহে, বরং ভল পাইবা ও সচেতনতা প্রসার পাই ব্যবহার করিবে। সেমানে অন্যমানঙ্কু প্রেরণা দেইপারিবে এবং এক সকারাত্মক ডিজিটাল সমাজ খুব সুন্দর ভাবে গড়ি পারিবে।
1: এই শান্তিপূর্ণ সহবস্থান যুবমানঙ্কু আতঙ্কবাদ, অপরাধ ও হিংসার মধ্যে দূরেই রাখিথাই। অনেক সময়রে অসহিষ্ণুতা ও ঘৃণা যুবমানঙ্কু ভুল পথরে নেই যায়। কিন্তু যেউঠারে ভালো পাইবা, সম্মানর পরিবেশ থাকে, সেঠারে যুবমানে সকারাত্মক কার্যরে জড়িত হুয়ন্তি। সেমানে খেল, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, সমাজসেবা মাধ্যমে নিজ প্রতিভাকু প্রকাশ করিথান্তি। শান্তিপূর্ণ সমাজ দেশের আর্থিক উন্নতিকু মধ্যে বড়াই থাকে, যাহার সর্বাধিক লাভ যুবমানে হি পাঁতি। যে দেশে শান্তি রহে, সেঠারে শিল্প, ব্যবসায় ও চাকরির সুযোগ মধ্যে বড়ে।
0: যুবমানে নিজের ক্যারিয়ার গড়ি পারন্তি এবং নিজ

0: শ্রোতা বন্ধু, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে প্রত্যেক বর্ষ মে মাস 18 তারিখে সমগ্র বিশ্বরে পালন করা যায়। এই দিবস কেবল সংগ্রহালয়কে স্মরণ করিবার দিন নহে, বরং মানব সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি, পরম্পরা ও জ্ঞানর অমূল্য ধনকে সম্মান দেবার এক মহান দিন। শ্রোতা বন্ধু, আপনার তো নিশ্চয় জানিথিবে যে সংগ্রহালয় হচ্ছে সময়ের এক সুন্দর আয়না। এখানে মানব ইতিহাসের অনেক অমূল্য স্মৃতি, প্রাচীন নিদর্শন কলাকৃতি, পুরাতন সামগ্রী ও সাংস্কৃতিক ধরোহর সংরক্ষিত হয়েকি রহে। যে সমাজ নিজের ইতিহাসকে ভুলে যায় না, সে সমাজ নিজের পরিচয় হরাই দিয়ে। সেথিপাই সংগ্রহালয় বা মিউজিয়াম এক জাতির স্মৃতি ভণ্ডার ভাবে বেশ পরিচিত।
1: যুববন্ধু, ছোট হেউ কি বড়, আমি যেতবে মিউজিয়াম কথা শুনে যাও না, আম মনরে এক আগ্রহতা খেলি যাই ইতিহাসর সে পুরাতন পুঁথিকে আউথরে পড়িবা, আউথরে বুঝিবা। কারণ সে শব্দটি শুনিলে আম মনরে এক শান্ত পরিবেশর চিত্র আসি, যেউঠারে থাকে পুরোনা মূর্তি, ঐতিহাসিক অস্ত্র, চিত্রকলা, পুস্তক, রাজসিক পোশাক, মুদ্রা, তা সহিত প্রাচীন লিপি আউ দুর্লভ বস্তু মধ্য। কিন্তু এই মিউজিয়াম কেবল পুরোনা নুহে, এহা হেউচি পুরোনা জিনিসকু সুন্দর ভাবে সংরক্ষিত রাখিবার এক ঘর। এহা হেউচি এক জ্ঞানর বিশাল ভণ্ডার। এঠারে ইতিহাস কথা কুহে, পথরের মধ্যে লিপা হয়েথিবা অতীতর কাহিনী আমাকে শুভা যায়, প্রাচীন কলাকৃতি আম সংস্কৃতির গৌরবকু প্রকাশ করে।
0: হ্যাঁ যুববন্ধু, আজির আধুনিক যুগরে যেতেবেলে লোকমানে প্রযুক্তি বিদ্যার ব্যস্ত, ঠিক সেতিকি বেলে সংগ্রহালয় আমকু নিজর মূলকু ফেরি দেখিবাকু শিখাই থাকে। এহা আমকু কুহে যে আমি কেউঠারু আসিছু, আম পূর্বজমানে কিপরি নিজর জীবনকু বিতাউথিলে, সেমানকর কলা, সংস্কৃতি, জীবনশৈলী কিপরি ছিলা, এই সবুকু সংগ্রহালয় মানব সভ্যতার এক জীবন্ত উদাহরণ দেইছি।
1: বুঝিল সিপ্রা, যেতবেলে স্কুলে মু পাঠ পড়ুতিলে না, ইতিহাস মতে বহুত বোর লাগুতিলা, আউ ইতিহাসকু পড়িলে না নিদ বি লাগি যাউতিলা। জানিছ মু গুরুজি কোন কলে?
0: কোন কলে?
1: আম সমস্তঙ্কু নেইকি মিউজিয়াম বুলিয়াকু গলি, আউ যো

শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন ওড়িয়া আলবম গীতর কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র। আসন্ত শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটি দেবীদোষ আচার্যঙ্ক গীতরচনার যুগলকণ্ঠে সজাইছেন সলভাম মহাপাত্র মাধব দাস।

শ্রোতা বন্ধু, এথর আসন্তু শুণবা কার্যক্রমর পরবর্তী গীতটি তো বীণা মো কাহণী অধা কথাচিত্র কণ্ঠদান করছেন বাবুল সুপ্রিয় ও নিবেদিতা।

শ্রোতা বন্ধু, এথর শুনন্তু কার্যক্রমের শেষ গীতটি মো সোনা পুয় কথাচিত্র যুগলকণ্ঠে সজাইছেন বিভু কিশোর ও পাম্মী।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করিথিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে আমি থিলু মু নিহার বালা পটনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তালে বিদায় দিয়ন্তু রহুচু
1: নমস্কার।

শ্রোতা বন্ধু, এতে শুনন্ত আশায় কথাচিত্রর কার্যক্রমের অপরবর্তী গীতটি শ্রেয়া ঘোষাল কণ্ঠে গীত রচনা করেছেন মিরালি হুসেন ও সঙ্গীতের সজাইছেন সলিল সুলেমানী।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM শুনছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম নেক্সট গীতটি আপনার রয়েছে দিওয়ানা কথাচিত্র নদীম শ্রবণ অন্য সঙ্গীত সংযোজনা কণ্ঠে সজাই এথর শিল্পী কুমার সানু।

শ্রোতা বন্ধু, আজি তো সময় যাই আজর হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম কু এইটি শেষ করুছ। আজ আপনার শুণুলে আসিকি আশাই ধড়কন দিওয়ানা ও দিওয়ার কথাচিত্রু কিছু গীত আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM। কিছু সময় মধ্যে শুনেপারে সমাচার সন্ধ্যা ও পরে পরে ইংরাজী সংবাদ ও স্পটলাইটর কার্যক্রম প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্ররূপ।

শ্রোতাবন্ধু শুণুলে কার্যক্রম আকাশবাণী দিল্লী কেন্দ্র আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারিত হচ্ছে 103.4 এফএম যোগে বর্তমান প্রচার করছু নিরাময় কার্যক্রমের পুনঃ প্রসারণ কার্যক্রমটি উপস্থাপন করছেন সুপ্রিয়া পটনায়ক প্রযোজনা করছেন দিলীপ কুমার নায়ক আসন্ত শুনিবা নিরাময়

স্বাস্থ্য ভিত্তিক তথ্য। শ্রোতা বন্ধু, আজির জীবনশৈলী লোক মানে নিজ স্বাস্থ্য প্রতি অসাবধানতা অবলম্বন করুছেন। সমস্তে চাহান্তি যে সেমানক শরীর ফিট এবং সুস্থ রহু, কিন্তু অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং অলসুয়া হওয়ার দ্বারা কেবল পেটর চর্বি জমা হয়ে নথায়, বরং সমগ্র শরীরে মেদবহুলতা মধ্য বড়ি থাকে। আজিকালি লোক মানে সেমানকর বড়ুথিবা মেদবহুলতা পাই বহু চিন্তিত হবা সহ পতলা হবার উপায় খোঁজুছন্তি। তেবে নিজ শরীরর ওজন কিপরি হ্রাস করিবে আসন্তু জানিবা। সেথিপাইঁ খাদ্যরে কিছু পরিবর্তন করিবাকু পড়িব। বিশেষ করে কিছু দিন পাই চিনি খাইবা কম করন্তু, কিংবা এহাকু সম্পূর্ণ বন্ধ করে দিয়ন্তু। চিনি কম খাইবা কিংবা সম্পূর্ণ বন্ধ করিবা আপনকর ওজন হ্রাস প্রক্রিয়ারে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করি পারিব। চিনিরে অধিক ক্যালোরি থাকে। যেতবেলে আপনি চিনি খাইবা কম করন্তি কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিয়ন্তি, সেতবেলে আপনকর শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হেবা বন্ধ হয়ে যায় এবং শরীরর ওজন ধীরে ধীরে হ্রাস পাই থাকে। চিনি অধিক খাওয়া লোকঙ্ক শরীরে ইনসুলিনর স্তর বড়ি যাই। ইনসুলিন হচ্ছে এক হরমোন যা কোষরে গ্লুকোজ গচ্ছিত করিবারে সাহায্য করে। যেতবে ইনসুলিনর স্তর বড়ি যায় সেতবে আপনার শরীরে চর্বি জমা হওয়া আরম্ভ হুয়ে। তবে চিনি খাইবা কম কলে শরীরে ইনসুলিন স্তর নিয়ন্ত্রণে রই থাকে এবং শরীরে চর্বি জমা হওয়া হ্রাস পাই। সেইভাবে অধিক চিনি খাইলে শরীরে ভোকর মাত্রা বড়ি থাকে, যাহাদ্বারা আপনার বারম্বার ভোক লাগে এবং আপনার অধিক খাদ্য খাঁতি। তেমন খাদ্যরে চিনি খাইবা কম কলে ভোক নিয়ন্ত্রণে রই থাকে। শ্রোতা বন্ধু, চিনিমুক্ত পানীয় যেমিতি সোডা, কোল্ড ড্রিঙ্কস এবং অন্যান্য থন্ডা পানীয় ঠারু দূরেই রহিবা উচিত। সেইভাবে বিস্কুট, কেক এবং পেস্ট্রি পরি অন্যান্য মিঠাকু খাদ্যরে কম সামিল করন্তু। যদি আপনার মিঠা খাইবাকু পছন্দ করন্তি, তেবে খাদ্যরে প্রাকৃতিক মিঠা ব্যবহার করন্তু, যেমিতি মহু কিংবা গুড়। সেইভাবে তাজা ফল খাঁতু। বিভিন্ন প্রকারর ফলরে প্রাকৃতিক মিঠা সহিত ভিটামিন এবং মিনেরালস রই থাকে। এসব সহিত সবুঠারু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিদিন ব্যায়াম করন্তু। শ্রোতা বন্ধু, বর্তমান তো সময় হয়ে যাইছি আজির কার্যক্রমরু বিদায় নেবার। আপনার আমার কার্যক্রম কিপরি লাগিলা আপনার সুচিন্তিত মতামত লেখি আমাকে জনাইবে। আমাকে চিঠি লেখিবার ঠিকনাটি হচ্ছে নিরাময় কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 752001। সুস্থ জীবন হি প্রকৃত সম্পদ। তেণু আসন্তু আজিঠারু শপথ নেবা যে আমি ঘরোই সুস্থ খাদ্য খাইবা এবং বাহারর অপুষ্টিকর খাদ্যকু বর্জন করিবা, নিজে সুস্থ রহিবা এবং পরিবারকু সুস্থ রখিবা। এই বার্তা সহিত আজির নিরাময় কার্যক্রমরু বিদায় নেই রহুছি মু সুপ্রিয়া পটনায়ক।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন গীত গজলর কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্রর। আসন্ত শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গজলটি। পঙ্কজ উদাসক কণ্ঠরে

0: শ্রোতা বন্ধু, আজি তো সময় যাচ্ছে গীত গজলর কার্যক্রম আজি এটি শেষ করছু। শুনেপারে জগন্নাথ ভজন কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্রর এই বিজ্ঞাপন বিরতি পরে।
1: বদলাও, অভ্যাস বদলাও।
2: মেশিনে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
1: বদলাও বদলাও, অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র

0: could reverse global development gains and push large sections of the population into poverty. Prime Minister Narendra Modi also underlined India's growing global role, describing the country as land of opportunities in the 21st century that is driven by both technology and human values.
1: 21st sadi ka Bharat avsaron ki bhumi hai. Bharat technology driven bhi hai aur humanity driven bhi hai. Bharat jitna ancient hai utna hi modern ban raha hai. और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा
0: Prime Minister Modi said the warmth and enthusiasm of the gathering made him feel he's attending a festival in India. He described The Hague as a living symbol of India-Netherlands friendship and noted that Dutch leaders consistently praised the contribution of the Indian diaspora. Later, Prime Minister Narendra Modi met King Willem-Alexander and Queen Maxima of Netherlands during the second leg of his five-nation visit. Prime Minister Narendra Modi was today presented with the historic 11th century Chola copper plates by authorities of Leiden University during his official visit to the Netherlands. The return of the priceless artifacts marks a landmark moment in India-Netherlands cultural cooperation and heritage restitution. The Prime Minister reached the Netherlands last night on the second leg of his five-nation tour. After concluding his visit to the Netherlands, Mr. Modi will travel to Sweden tomorrow. India and Sweden share a legacy of trade and people-to-people ties spanning over a century, rooted in mutual respect, peaceful coexistence, and the principle of ahimsa. Today, this relationship is evolving from its cultural foundation into a robust industrial and economic partnership. In a conversation with Akashvani, the Ambassador of India to Sweden, Anurag Bhushan, emphasizes that the Prime Minister's upcoming visit is set to further cement the ties between the two nations. Head of Engineering and Product Development at Artifacts in Sweden, Per Stenfeldt, expressed optimism about stronger industrial collaboration and greater business opportunities between India and Europe arising from the India-European Union Free Trade Agreement. Electronics manufacturing company Tata Electronics and Dutch semiconductor equipment major ASML have joined hands to enable chip manufacturing in India. The pact was announced during Prime Minister Narendra Modi's visit to the Netherlands. ASML is known for having a monopoly in a category of lithography equipment, which is critical for production of advanced small-size semiconductors. A Delhi court today sent the prime suspect in the NEET paper leak case P.V. Kulkarni and another accused Manisha Wagmare to CBI custody for 10 days. Special CBI judge Ajay Gupta ordered the remand after the probe agency submitted that the DO needed to be taken outside the national capital for further investigation and that the larger conspiracy had to be investigated. In IPL cricket, chasing a target of 248 runs, Gujarat Titans were 177 for 1 in 16 overs against Kolkata Knight Riders in Kolkata when reports last came in. Put into bat first, Kolkata Knight Riders posted 245 for 2 in the stipulated 20 overs. And that is the end of this news bulletin.
2: শ্রোতাবন্ধু শুনিলে সম্বাদ রিলিকর প্রচার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী পুরী স্টুডিও ঘরে সময় বর্তমান রাতে 11টা বাজে 10 মিনিট 5 সেকেন্ড আজর অধিবেশন শেষ করা পূর্ব শুণত পাপাগর সূচনা ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পাপাগ বিজ্ঞান কেন্দ্র মিলিথিবা সূচনা অনুযায়ী ওড়িশার দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলিকে পাগ মুখ্যতঃ শুখিলা লা দিনের সর্বোচ্চ তাপমাত্রায় গোটিয়ে দুটি স্থানের দুই রু তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পাইবার দেখা যাই আগামী পাঁচ দিন পর্যন্ত মৎস্যজীবী মানুষ কোণী সতর্ক সূচনা নাই শুণিলে পাপাগর সূচনা বর্তমান শুণত আসন্তকাল প্রাত অধিবেশনের প্রসারিত হওয়ার কার্যক্রম সূচনার কিছু আসন্তকাল সকাল 6টা বাজি 5 মিনিটে শুনিপারে আরাধনার কার্যক্রম অনুচিন্তা প্রচার করব সকাল 6টা বাজি 35 মিনিটে আকাশবাণী কটক কেন্দ্র শ্রীরামচরিত মানস প্রচার করব সকাল 6টা বাজি 40 মিনিটে সকাল 7টা বাজি 25 মিনিটে শুনিপারে কুনি কুনি